0: The Prime Minister's Office PMO held a high-level review meeting yesterday to review possible impact of El Nino on various sectors and preparedness measures. The meeting was held under the chairmanship of Principal Secretary to Prime Minister Dr. P.K. Mishra at the Seva Teerth. Secretaries and senior officials of more than 15 ministries were present at the meeting. Dr. Mishra directed that the overall situation should be continuously monitored and the impact of the monsoon or delayed monsoon on vulnerable districts must be assessed in coordination with states so that remedial action can be taken up when necessary. During the meeting, officials of the IMD presented the overall rainfall situation in June and July till yesterday. Director General of Meteorology updated on the status of monsoon coverage in the country and the possible impact of El Nino. The first week of July has shown above normal monsoon. Weak to moderate El Nino is expected in July and August. Secretary Agriculture made a detailed presentation on the preparedness for possible impact of El Nino during the Kharif season. Department of Drinking Water and Sanitation informed of their monitoring of the situation in the districts and stable situation as on date. Department of Health and Family Welfare has put in place advisories for heat waves and monitoring of heat waves, high humidity and dengue outbreaks. Department of Consumer Affairs shared status of retail prices and adequacy of buffer of rice, wheat and pulses. Department of Rural Development briefed on work started since 1st July under Viksit Bharat Guarantee for Rozgar and Ajivika Mission and 1 crore person days have been generated so far. External Affairs Minister Dr. S. Jaishankar has stated that the India-Bahrain cooperation continues to deepen. Dr. Jaishankar concluded his two-day visit to Bahrain yesterday. During the visit, Dr. Jaishankar had an audience with Bahrain's King Hamad bin Isa Al Khalifa in the presence of Crown Prince and Prime Minister Prince Salman bin Hamad Al Khalifa. He also had a separate call on Deputy Prime Minister Sheikh Khalid bin Abdullah Al Khalifa. During these meetings, the External Affairs Minister conveyed the greetings of President Draupadi Murmu, Prime Minister Narendra Modi, and reaffirmed India's commitment to further deepening the long-standing and friendly bilateral partnership with Bahrain. He thanked the leadership of Bahrain for ensuring the safety, security, and well-being of the Indian community in the kingdom. The External Affairs Minister is currently on an 11-day trip to Qatar, Bahrain, Kuwait, Oman, New York and Brussels. In football, Switzerland defeated Colombia 4-3 in a penalty shootout in Vancouver to reach the quarterfinals of FIFA World Cup for the first time since 1954. In another round of 16 match, Argentina defeated Egypt 3-2 in Atlanta. Argentina was trailing by 2 goals till 78th minute when the defending champions pulled off a stunning comeback with Cristiano Ronaldo scoring the first goal at 79 minutes. The equalizer came through Messi in 83 minutes while Enzo Fernandez completed the turnaround with the winner in the extra time. In men's cricket, England defeated India by 125 runs in the third T20 International at Trent Bridge in Nottingham last night, chasing a target of 202 runs set by England. India lost wickets in quick succession and were all out with a paltry score of 76 in 11.4 overs. And that is the end of this news bulletin.
1: FM বেণ্ডৰ 102.7 মেগাহৰ্টজৰিয়া আকাশবাণী নগাঁও এইখিনিতে আমাৰ কেন্দ্ৰযোগে আজি প্ৰচাৰ হ'বলগীয়া অনুষ্ঠানসমূহৰ বিষয়ে জনাইছোঁ। এতিয়াৰ পৰা কিছু সময়ৰ পিছতেই অৰ্থাৎ 6:15 আগবঢ়োৱা হ'ব ভক্তিমূলক গীতৰ অনুষ্ঠান উপাসনা। 6:30 সাহিত্য সুবাস অনুষ্ঠানৰ পুনৰ প্ৰচাৰ। আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ নিয়োগ বাতৰি আৰু অসমীয়া বাতৰি প্ৰচাৰ কৰা হ'ব ক্ৰমে 7:00 আৰু 7:05। সুপ্রভাত অনুষ্ঠানটি প্রচার করা হব 7:15। সাড়ে 7:00 গীতর অনুষ্ঠান মূর্ছনা। আকাশবাণী দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাতর মর্নিং নিউজ শুনবলে পাব ক্রমে 8:00 আর 8:15। আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের গীতিমালিকা পুয়ার আঞ্চলিক বাতরি আর জেলার রূপ অনুষ্ঠান প্রচার করা হব ক্রমে 8:30, 9:00 আর 9:15। 9:20 বাণীকোনা ঘোষালর কণ্ঠর গোয়ালপরিয়া লোকগীত শুনবলে পাব। পুয়া 9:30 শ্রোতার অনুরোধর গীতর অনুষ্ঠান সাতখরি। 10:00 সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানত মরিগাঁওত হওয়া নাট্য কর্মশালার থলীতে বাণীবদ্ধ করা এটি অনুষ্ঠান আগবঢ়া হব। দিনের 11 বজাত আঞ্চলিক বাতরি আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের রিলে করে শুনা হব। 11:05-ৰ বিবিধ ভারতীয় বিভিন্ন অনুষ্ঠান সমূহ শ্রোতায় আমার কেন্দ্রযোগে শুনবলে পাব। ইয়ার মাজতে দিনের 1:40 হিন্দি বাতরি, 12:05, 1:40, 12:05 আর বিয়লি 3 বজাত অসমীয়া বাতরি, 2 বজাত মিড ডে নিউজ ইন হিন্দি আর 2:15 মিড ডে নিউজ ইন ইংলিশ আমার কেন্দ্রযোগে রিলে করে শুনা হব। যুব তরঙ্গ অনুষ্ঠানটি প্রচার করা হব বিয়লি 4:30। 5 বজাত হিন্দি বাতরি আকাশবাণী দিল্লী কেন্দ্রের রিলে করে শুনা হব। পুনের আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের অসমীয়া বাতরি প্রচার করা হব ক্রমে সন্ধ্যা 5:15, 6 বজাত, 6:44, 7:10 আর নিশা 9:25। আজি সন্ধ্যা 5:25 আগবঢ়া হব মহিলাসকলের প্রস্তুত করা বিশেষ অনুষ্ঠান আমি। 5:45 আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের বিদ্যার্থী অনুষ্ঠান শুনবলে পাব। সন্ধ্যা 6:10 কৃষকবাণী অনুষ্ঠানের পুনের প্রচার। সন্ধ্যা 7:05 এটি বৃন্দগীত আগবঢ়া হব। 7:20 আধুনিক গীতের অনুষ্ঠানটি রূপায়িত করব ফুলেন ঠাকুরিয়ায়। 7:30 হিন্দি বোলছবির গীতের অনুষ্ঠান সুরলহরী। নিশা 8:02 পরিয়াল কল্যাণ অনুষ্ঠান, 8:22 উৎপল বরাই পরিবেশন করা মেন্ডোলিন বাদন শুনবলে পাব। নিশা 8:32 কেটিমান অসমীয়া বোলছবির গীত শুনবলে পাব। আকাশবাণী দিল্লী কেন্দ্রের সমাচার সন্ধ্যা আর নিউজ এট 9 শুনবলে পাব ক্রমে 8:45 আর 9 বজাত। 9:15 বিধানসভার আজির দিনটির কার্যাবলীর এটি খতিয়ান আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের রিলে করে শুনা হব। 9:30 শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানত সুধা রঙ্গনাথনের কণ্ঠর কর্ণাটকী সংগীত আর পণ্ডিত জিতেন্দ্র অভিষেকীর কণ্ঠর খেয়াল শুনবলে পাব। আর নিশা 10 বজার আমার কেন্দ্রের আজির দিনটির অনুষ্ঠান প্রচারের অন্ত পড়ব।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত নরূপত আকাশবাণী।

সুপ্রভাত, অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী নগাঁও, আরম্ভ করছো মূর্ছনা। অনুষ্ঠানত প্রথমেই শুনো আহক সুমন কল্যাণপুরের কণ্ঠত পুনাকণ বোলছবির এটি গীত, সংগীত কুমার রঞ্জনের, গীতর কথা প্রদীপ শর্মাৰ।

সমূহ ছাত্র ছাত্রীলৈ প্রীতি আর শুভেচ্ছা জনাই আজি অনুষ্ঠান মুকলি করছো। আজি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের বাবে এখনি রূপক আগবাইছো, আকাশ আমাক অকনি আকাশ দিয়া। রূপকখনি রচনা ডক্টর দীনেশ চন্দ্র গোস্বামীর, প্রযোজনা চন্দ্রিমা শর্মার। আহাসন রূপকখনি শুনো।

0: শ্রোতা, অহা 13 জুলাই সোমবারে আকাশবাণী নগাঁও কেন্দ্রের স্টুডিওত দিনৰ 10 বজাত উপস্থিত থাকিব নগাঁওৰ বিশিষ্ট কণ্ঠশিল্পী নির্মালী দেবী বৰা। ইচ্ছুক শ্রোতাই শিল্পীগৰাকীৰ সৈতে মত বিনিময় কৰাৰ উপৰিও মেসেজৰ জৰিয়তে শিল্পীগৰাকীক প্রশ্ন কৰিব পাৰিব। আমাৰ ফোন নম্বৰ 9435053214। ফোন নম্বৰটো পুনৰ কৈছো, 9435053214। অনুষ্ঠানটির পরিকল্পনা আকাশবাণী নগাঁও কেন্দ্রের বাণিজ্যিক বিভাগের।
1: আকাশবাণী নগাঁও কেন্দ্রের জড়িয়ে আপনার ব্যবসায় বাণিজ্যর বিজ্ঞাপন প্রচার করার সুবিধা আছে। নতুনক প্রকাশিত গ্রন্থ, কবিতা পুথি, গীতর সংকলন আর আপনার ইউটিউব চ্যানেলের সবিশেষ জানাই পাঠক আর শ্রোতা রাইজক অবগত করাব পাৰিব। আকাশবাণী নগাঁওয়ে আগবাইছে সুবর্ণ সুযোগ। সবিশেষ জানিবলে যোগাযোগ করক 9864160507। নম্বরটি পুনের কইসু, 9864160507।
2: অনুষ্ঠানত এইবাৰিয়া লতা মঙ্গেশকৰ আৰু সুষমা শ্রেষ্ঠা, বোলছবি জখমী।